0: এই সবুজ পৃথিবী পাই আমি কোন করিবা?
1: গছ লগাইবা, জল সংরক্ষণ করিবা,
0: প্লাস্টিক বর্জন করিবা, প্রদূষণ নিয়ন্ত্রণ করিবা,
1: জৈব বিবিধতার সুরক্ষা করিবা।
0: আজি গোটিয়ে গছ লগাও, ভবিষ্যৎকু বঞ্চাও।
1: এবে আমি যেমিতি বঞ্চিছু তাঠারু আহুরি আম ভবিষ্যৎ পিঢ়ি খুশিরে বঞ্চন্তু, সবুজ পৃথিবী আউ সুন্দর ভবিষ্যৎ গড়ন্তু।
0: আজির বিশ্ব পরিবেশ দিবসরে আসন্তু আমি সমস্তে সংকল্প নেবা, গোটিয়ে লোক গোটিয়ে গছ। এই বার্তা সহ আজির কার্যক্রমকু এইটি রাখি বিদায় নেউছু। আমি দুহে
1: মোরঞ্জন,
0: মু ভাগ্যলতা,
1: নমস্কার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইটি মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শুনিলে আধুনিক গীতর কার্যক্রম সুর লহরী আকাশবাণী জয়পুর আরম্ভ করুছু সুগম সঙ্গীতর কার্যক্রম। প্রথমে শিল্পী ইরা মহান্তি।

0: প্রথম গ্যাস বিল পান্ত 200 টাকা ছাড় ও রেফারেল উপরে ক্যাশব্যাক। আজই কল করুন 1-800-102-9282।
1: গেল গ্যাস, সহজ কানেকশন, ভরসা যোগ্য গ্যাস।
2: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিম কোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায় পাই অপেক্ষা করুছন্তি কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা

0: বড় আচম্বিত কথা এয়া, ধন্য হলি ধন্য হলি বাপ শুনি তোর কথা।
1: চাল তেবে সর্বে নেবাহে বিশ্রাম, প্রত্যুষরু মুহি জীবি অরণ্যকু কর্তব্য সাধন।
2: কি অপূর্ব শোভায় বনানীর, তরুগণ নানা রঙ্গে পত্রপুষ্পে হই সুশোভিত, মৃদু সমীরণে নৃত্য করন্তি নীরতে। মধ্যে মধ্যে বাতর আঘাতে শুষ্ক পত্র পড়ুছন্তি ঝড়ি ধরণী পৃষ্ঠকু ঝরঝর বরষা সদৃশ। পক্ষীর কুজন ভ্রমর গুঞ্জন সঙ্গে কুড়ুকুড়ু নাদ করি পাহাড়ি ঝরণা যোগাউছি সঙ্গীতর ঝঙ্কার লহরি। চৌদিকে চহটুছি বাস সুগন্ধ পুষ্পর, আলোড়িত করুছি প্রাণী। যায় যায় কাটি এই শুষ্ক দ্রুম, ভারে বহি তুলাইবি মো কর্তব্য আজি।
3: টিকে শুনিব কি ভাই, টিকে শুনিব কি?
2: হঠাৎ কাহা কণ্ঠস্বর শুভিলা মো কর্ণে, নিশ্চয় এহা মানবর স্বর, কিন্তু এই অগ্না অগ্নি বনস্থ মধ্যে এই অতি প্রত্যুষ সময়ে কিয়ে বা আসিব এঠাকু? মু জানিবারে মোহ বিনা অন্য কেই নাহান্তি এঠারে।
1: কি সে ডাকুছ তুমি, কেউঠু ডাকুছ, ডাকুছ কাহাকু?
3: তোতে বাবা ডাকুছি মুই।
2: এ তো মনুষ্যের স্বর, নিশ্চয় কে পড়িছি বিপদে, কণ্ঠস্বর আতুরতা পাউছি প্রকাশ।
1: হেউ পছে কর্মে মো বিলম্ব, নিশ্চয় মু উদ্ধারিবি ইয়াকু। কিয়ে কিয়ে তুমি, কিয়ে তুমি?
3: শুণ তেবে কহুছি মুহিঁ,

0: এই কথা মাত্র, চিন্তা নাহি কিছি, ঘেনি অসি জলযোগে সঙ্গে, ভোক হলে খাইথান্তি, দেইথিলে পিতা, মনে অছি তাঙ্ক নীতি শিক্ষা, ক্ষুধার্থর ক্ষুধা যেবে হেব উপশম, আত্মা শান্তি লোভিব সে যেবে, তেবে তার আশীর্বাদে কোটি ধর্ম হেব অর্জন, দিনে অধে ভক্ষণ নকলে মু তো আউ জীবি নাহি মরি। আস আস হে অতিথি, নিও নিও এই খাদ্য, জঠরাগ্নি হেউ তব শান্তি। আরে আজি তো চূড়া ভজা মতো অমৃত স্বরূপ স্বাদ লাগুছি।
1: মজা মজা বাজু বাজা, কেড়ে মজা হবু রাজা, তাজা তাজা চূড়া ভজা।
0: আরে এ লড়ু পেড়া সন্দেশ গজা এসব কুয়াড়ু আসিলা? বাপা তো কইলে এথেরে খালি চূড়া ভজা, মু তো কিছু বুঝি পারু নাই, সব পুনি তাজা টটকা, এ মহাশয় কোন কিছু জাদু জানন্তি কি?
1: মজা মজা বাজু বাজা, কেড়ে মজা হবু রজা, তাজা তাজা চূড়া ভজা।
0: এ ওজা, এ কোন ওজা, লাগে বড়িয়া যা, তু খাউ থা যা, মু যাউছি যা, কাঠ কাটে মু যা, কাম সরিলে যা, ভার বহিনে যা, সাঙ্গে যা, তু রহিব।

0: কি চমৎকার পরিবেশ, নিরীহ শান্ত নির্মল হৃদয়, শিষ্ট ব্যবহার, নুহ বিত্তশালী কিন্তু সুখী পরিবার, ইচ্ছা হুয়ে করিবি সাহায্য, কিন্তু কি সাহায্য করিপারে এবে, হীরাহংস বিনিময়ে পাইবি যে অর্থ, তহু কিছু দেবি এ কুটুম্বে, বেড় যায় গড়ি, যাই রাজধানী সাক্ষাৎ করিবি পুণি রাজাঙ্কু উয়াসে, তেণে বাপা ভাই মানে থিবেটি চিন্তিত, যেভাবে দুই ভাই হইথিলে হাণি তাহা ভাবি নিশ্চয় পিতা মো সকাশে হইবে বিব্রত, আউ নকরি বিলম্ব যায় মুই রাজধানী মুখে, বিদায় ঘেনিমু আসে এই পরিবার।
1: বা সকালু সকালু কোন অতিথি ফেরি যাবাকু বন্ধাবন্ধি করে তিয়ার, কেড়ে ভাল মানুষ সে, আউ দিনে দিদিন রহি নথান্তে, এ কন্না পটলিটারে কোন গোটে গুড়াই করে রাখিছন্তি যে কালি ঠারু পচারিবি পচারিবি হই পচারি পারি নাই, কোন আছি দেখে, এ মো আখি খুশি হই যাওছি, কি সুন্দর হীরাহংস, মু তো এমিটি জিনিস কেবে কোঠি দেখিনি, কেতে কেতে দাম হইথিব, ইস কেড়ে বড়িয়া, মু লোভ সম্ভাড়ি পারুনি, ইয়ারি পরি গোটে মতে মিলন্তা কি, মু রখন্তি, অতিথি এঠি নাহান্তি, যাওছি এহার গোটিয়ে পর কাড়ি আনি রাখিবি, ওহ আরে আরে মো হাত বাহারুনি যে, এ কোন হেলা, আরে ওহ ওহ আরে মো হাত, মো হাত লাখি যাইছি, কোন করিবে, আরে জম্মা হাত ওটারি পারুনি, ইস মো কোন করিবে, মো কি বুদ্ধি করিবে, মো কাহিকি চোরি ইচ্ছা কালি, ছি ছি ছি ছি কি লাজ কথা, এ চিন্না এ নিন্না কে কোঠি আছো দৌড়ি আস, কেড়ে আহ মতে কাড়ো, কেড়ে লাজ কথা, সে কোন ভাবিবে,
2: নানি নানি কোন হইছে, নানি
1: কেড়ে লাজ কথা হেলাল চিন্না,
2: আলো কোন হইছে কহ,
1: এই হীরা হংসকে দেখি লোভরে পর টানিবা বেলে মো হাত লটকি গলা,
2: এ কাই দেখে দেখে মু বাহার কর দউছি, এ মো মো হাত কোন অটকি গলা, কোন করিবা, আলো নিন্না এ নিন্না,
3: ল কোন হেলা কি, এ তোমানে কোন এমিতি হীরা হংসরে লটকি যাইছো, রুহ রুহ রুহ রুহ মু টানি দউছি, আলো আলো আলো আলো মো হাত বি লটকি গলা,
4: এ রিন্না চিন্না নিন্না ছাড়ি দিও ভার মোর,
5: যাইছু তো অটকি যাইছু তো লটকি,
4: তাহলে তুমি নিশ্চয় করুথিল চুরি,
5: অতিথি এতকু উপায় নাই কি,
4: উপায় উপায় মতে জানা নাই, তোম মানুকু মো সাঙ্গরে রাজধানী যিবাকু পড়িব,
5: হউ চালো তাহলে,
2: আলো হে বাইয়ানি মানে যাউছো কোড়ে,
5: বউ যাইছু তো অটকি যাইছু তো লটকি,
2: হউ মু টিকে টানে, এ ইয়ে কোন হেলা, মো হাত বি কোন অটকি গলানি,
6: আরে লাজ নাই তোমাকু, হ্যাঁ ইয়ে কি পালা লগাইছো,
5: যাইছু তো অটকি যাইছু তো লটকি,
6: রুহ রুহ মো বাহার করুছি সমস্তকু, আরে আরে ইয়ে কোন মো হাত বি কোন লাগি গলা,
5: হ্যাঁ যাইছু তো অটকি যাইছু তো লটকি,
2: কোন করিবি কোন করিবি কহ, মো খোসনি ফিটি যাবে হুগুড়া হয়ে গলানি,
6: আরে মোর ধোতি খসি গলানি, পেট বি অড়ুয়া লাগিলানি,
2: কেড়ে অভদ্র,

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্জয়
4: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো। অটো পাই 10000 টাকা, কার ও ছোট জানা পাই 15000 টাকা ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু, যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ।
3: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
5: বদ্রীনাথ।

তুলানিয়া। এই কথাচিত্রের গীতারি শিল্পী অরিজিৎ সিং, গীতিকার কুমার, সঙ্গীত অমাল মালিক।

পরবর্তী শিল্পী শশাঙ্ক শেখর, গীত রচনা তপু নায়ক, সঙ্গীত অসদ নিজাম।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথার শিল্পী রামশঙ্কর, গীতিকার ইব্রাহিম আশক।

জাতীয় ই গভর্নান্স 2026 পুরস্কার ঘোষণা করা হয়েছে। কার্মিক সাধারণ অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের সূচনা অনুযায়ী সাতটি বর্গরে এই পুরস্কার প্রদান করা হবে। ই প্রশাসন ক্ষেত্রে উৎকর্ষ প্রতিপাদন করেছিবা ব্যক্তিবিশেষ তথা প্রতিষ্ঠানগুলিকে 17টি পুরস্কার প্রদান করা হবে। সেথিমধ্যে 10টি স্বর্ণ, 6টি রৌপ্য এবং গোটিয়ে জুরি পুরস্কার অন্তর্ভুক্ত। দেশব্যাপী ই প্রশাসন পদক্ষেপর সফল কার্যান্বয়নের স্বীকৃতি এবং প্রোৎসাহন প্রদান করা লক্ষ্য নিয়ে প্রতিবর্ষ এই পুরস্কার প্রদান করা যাইথাই বলি মন্ত্রণালয় সূচনা দেইছি। পঞ্জাব রাজ্য মহিলা আয়োগ

পরবর্তী শিল্পী শ্রেয়া ঘোষাল, গীতিকার নীলেশ মিশ্র, সঙ্গীত অনু মল্লিক, কথাচিত্র কৃষ্ণা কটেজ।

0: আখি অসি গুলি মারে রসনে দেবে লড়কি মুড় মুড় কে মাথে মারে আখি অসি গুলি।
1: বহুত সুন্দর গীতটি ভাই। ভাই কাহাকু ডেডিকেট করিবাক চাহিবে কি?
0: হ্যাঁ গীতটা শুনুথবা শ্রোতা শ্রোতা বন্ধু মানুষ আমি ডেডিকেট করিবা।
2: বহুত বহুত ধন্যবাদ ভাই, আপনার মন পছন্দর গীত আমি শুনে দেবু। আকাশবাণী কল করতে আপনার বহুত বহুত ধন্যবাদ ভাই, রহিলু, নমস্কার।
0: নমস্কার।

0: हेलो
1: हेलो भाई नमस्कार
0: भाई नमस्कार स्वागत जनाउछि हमरो हेलो गुंजन कार्यक्रम को
1: मो चित्रसन सबर कहउछि कोलाहांडी जिला भवानीपाटना जगन्नाथपुर रो
0: भाई केमिति अछन्ते
1: मो तो बहुत भलो अछि आपन केमिति अछन्ति
0: आमे बहुत बढ़िया अछु हे
2: भाई नमस्कार
1: नमस्कार भौनी
2: भाई केमिति अछन्ति
1: मो तो बहुत भलो अछि आपन माने केमिति अछन्ति
2: आमे भी बहुत भलो अछु भाई तहले भाई आपन को कोलाहांडी जिले रे गरम केमिति होउछि
1: गरम तो जबर होउछि नानी
2: वर्षा हेनी
1: বর্ষা হয়েছিল নানি তিন চার দিনে হয়েছিল নানি যে টিকে কমিছিল আজ টিকে আউ বহুত গরম হচ্ছে নানি
2: ভাই তাহলে আজ কোন খাইলে
1: আজ কোন খাইবা নানি আম্ব খাইলু নানি আউ কুলের শাক খাইলু নানি আউ ভেন্ডি দই হয়েছিল নানি
0: তো ভাই কই দিন আজ কো গীতটি শুনিবে
1: আজ নায়ক ফিল্ম রটা শুনে দেবে উদিত নারায়ণ কবিতা কৃষ্ণ মূর্তি গাইছ চালে চালো মৃত্যু ভাই গীত শুনে দেবে আর
2: তাহলে ভাই গীতটা কাকু ডেডিকেট করিবে
1: প্রথমে তো আপনার
2: বহুত বহুত ধন্যবাদ ভাই তাহলে
1: আমার মনোজ পটেল ক্ষমা সাগর সাহু সীমাঞ্চল সবর পঙ্কজ মিশ্র মুনা পণ্ডা পরম সানি সাহু নাগু পাত্র সবল কুমার সাহু এতিকি আউ
2: বহুত বহুত ধন্যবাদ ভাই আপনার মন পছন্দর গীত আমি শুনে দেবু আকাশবাণী কু কল করিবারু আপনার বহুত বহুত ধন্যবাদ ভাই রহিলু
1: ধন্যবাদ নানি রহিলি নমস্কার জয় জগন্নাথ
2: নমস্কার

0: ज्वार भाई बहनी मन
1: एदे मुई मुसा ज्वार कर देले भाई बहनी मन ज्वार ज्वार
0: भांजी
1: हां मामा
0: আজি যাক এতে তাপ থেলানি যে না কনে
1: জবর তাপ
0: এসু যেমতি তাপ থেলানি রে ভাঞ্জি মি কেবে কে না দেখি এমতি তাপ
1: এ যোন তাপ থেলানি খালি আমর বাটে হেলানি কি
0: তাপত রে ভাঞ্জি সবু বাটে এই তাপত এসু বড়লা আছে আর দিন কে দিন এটা বাড়ছি
1: কাই কাজে মামা
0: কেনতা বলে আগে গছ কুট মন রেলা লোক মন মারি করে নির্মল করেছি তো ঘর দুয়ার মন বনাই দিলাইনি হ্যাঁ গোচকুট রেলেছি না পানি পবন আইসি রাস্তা মন হেতে রেলা গোচকুট সিতি মিশারেলা পানি পানি আইতে রেলা পবন হেতে রেলা ছাই মিলতে রেলা গালা বেলে মিশা বসতে রেলু কোন বাটে গালা বেলে হেতে রেলা এবে তো নাইনি নির্মল পরিচল না রেখো আমাকে এমতি হওয়াকে পড়ছি আগে আমি যেটা বেলে ফিলার এলু এমতি আমি জানতে রেলু কি বর্ষা যে এমতি হেতে রেলা ছ মাস লাগা বর্ষা হেতে রেলা হ্যাঁ তাপত বলে ওটা আমি না জানি রেলু মাত্র এসু যে এমতি তাপত হেলা দিন কে দিন তাপত মিশা পুনি বাড়ছি আরি
1: হ্যাঁ
0: এলে কোন বাটে বস্তি বাটে কোনটা হলে মিশা আমার গাঁ গলি ভিতরে আমি গোছ কুড় লগে লাগ পড়ছি কি নাই
1: পড়ছি তো আরি
0: আমার ভাই বোন মনকে কই দু জন জঙ্গল ভিতরে গালা আসনি জঙ্গল তো নু আমকে তোর দাঁতুন মিললানি ফতর মিললানি সবু কথা আমকে মিললানি জঙ্গল যদি আমি সুরক্ষা না করুর ভাঞ্জি আমি কোন তির পানি পবন মিলছি পানি পবন রেলে একা আমার চাষ বাস হয়েছি এ লোক নির্মল পরচল হয়েছি আমকে বঞ্চবাকে যে জন পবন মিললানি সেটা আমি সে মিলছি বুঝলিস কিনা হলে মূল কথা গোছ ফরেস্ট ডিপার্টমেন্ট গলে সেটি গছ দেলাইনি সেমানে আমার জন খালি জায়গা মানে আছে সেটি মিশা গছ লাগাও আর মিশা নাই কোনটি জায়গা বলে মিশা রোড পালি পালি মিশা লগাইলে হেসি আর গোট লোক মুই এসু গোট গছ লগাইবি তাকে বঞ্চাইবি এমতি যদি করবো সে বলে ভাঞ্জি দুই তিন বর্ষ পর দেখবো আমার গাঁ যাক রোড যাক সব গছ আকাই যাইছি মাত্র এ লোক যেড় বেল যাক নির্মল পরিচালন কথা আরি যদি আমি না ভাবো বলে কে ভাবছি আরি আগে কাইটা আমার আনি দাদি মন ভাবতে রেলা গছ কুট পনস গছ গটাই নিম গছ গটাই তেঁতলি গছ গটাই আম গছ গটে রোড পালি পালি লগাইতে রেলা হ্যাঁ হেলে শীতে আম মিলতে রেলা তেঁতলি মিলতে রেলা সবু মিলতে রেলা আর ছাই মিশা মিলতে রেলা পানি পবন মিশা হেতে রেলা সেমতি এবে আমাকে করবাকে পড়ছি আমার কাজে নাই আমার জন পিলা মন এবাই আমার নাতি পুতি মন সেটা আমার দেখ।

0: দিদি শ্রদ্ধা হেরে ভাই এলে ভানজি তো গীত গুদা তো শুনে দেলু মেল কথা শুনলু এলে কাই এলা নি দেখা এবার জঙ্গল যেমনি সুরক্ষা করবার আছে জঙ্গল ভিতরে কেমতি আমার জীব জন্তু মিশে আচত
1: আচত
0: এলে জীব জন্তু আচত যে কোন জঙ্গল ভিতরে কেমতি জীব জন্তু মানে আচত কেনতা করবার কোন জঙ্গলে গালু নাকি নাই তাকে মিশা আমি জাগ্রত হবার আছে এ লোক জাগ্রত হবার আছে সে জাগ্রত করে রাখবার আছে এলে বন জঙ্গল ভিতরে কোন কোন জীব জন্তু মানে আচত যেড বেলে আমি জীব জন্তু গালা বেলে আমি দেখলু নি কি কাইটা হেলানি আমি শুনলু নি তাকে কেমতি করলে বুঝা পড়ছি সেমন মিশা আমাকে ডরলানি আমি মিশা সেমানকে ডরলু নি আর বন জঙ্গল ভিতরে গালা বেলে জীব জন্তু মানুষ মারা ধারা না করবা
1: না করবার মামা
0: সেটা মিশা গোটে বিরোধ কামায় আইন বিরোধ কামায় এলে তাকে বন জঙ্গল ভিতরে গালা বেলে কেমতি যাবার কাইটা করবার গোটে বাবুকে পচারলে আছি সে কইলে আছে আবার ফরেস্ট বাবু কেমতি যাবার কাই কাইটা ধরিকি যাবার কেনতা করলে কেনতা হয়েছি বুঝাই দেলা আছে সেটা এখন শুনি দো
1: আলে শুনি দো তবে
2: সেটা
0: গোটে ভিন আছে বলাবে হলে তোমার জন দেখলাস নি বাবু সে ভিতরে গোটে কেতে কেত কিলোমিটার ভিতরে দেখলাস নি তুমি
2: আমার পাখাপাখি গোটে 70-80 কিলোমিটার
0: হ্যাঁ হলে তোমার তোমার এই জন রেঞ্জ ভিতরে জঙ্গল জবর আছে কি কেন্তি বাবু তোমার ভিতরে
2: জঙ্গল তো আছে
0: কাই কাই গছ মন আছে
2: আমার শাল আছে বিজা আম্ব পণস ফল গছ আছে
0: ঠিক আছে ঠিক গছ হ্যাঁ আছে হ্যাঁ
2: গছ সব আছে
0: ছেলে বাবু এবে জন বন জঙ্গল জনটা আছে আগ তো খন্ডে অধিক রেলা এবে উনা হলা কি এবে খন্ডে বাড়লানি খন্ডে কুয়ানি নাই
2: নাই নাই কমবার নাই যে ধীরে ধীরে বড়ুছি জঙ্গল কমিবার নাই আমার বহুত প্রকার গছ লগা যাউছি
0: আরে নয় নয় গছ মানে কাই কাটানো মেহগানি কাই কাটা মানে সেটা লগানি সেটা ফল কি বাবু পশু পক্ষীর কথা কইলে আসছে বাবু তোমার এই রেঞ্জ ভিতরে কোন পশু জবরাচত কোন কুয়ানি
2: জঙ্গল ভিতরে সব প্রকার পশু আছে আমার বারা আছে তারপরে বিলুয়া আছে বিভিন্ন প্রকার পক্ষী আছে আলু আছে আমার এরিয়া সব প্রকার এইভাবে জন্তু মানে বি আছেন
0: বাঘ আছে কি নেই তোমার বাটে
2: বাঘ তো মহাবল তো আমার এপর এরিয়া নাই
0: চিতা বাঘ মানে আছে বলাবে
2: চিতা বাঘ সেটা দেখা যায়নি ভিতরে ভিতরে রহিবার সম্ভাবনা আছে
0: বলে ভিতরে ভিতরে আছে তুমি না জানা বলাবে এলে বাবু এবে জন বনর জঙ্গলর জন মানে বাঘ বলা কি ভালু বলা কি তোমার বারা বলা কি এটা মন জন আচ্ছ ঠিকা মানে খন্ডে আগে জবর রে লাইবে উনা হলাই কি এবে খন্ডে বাড়লাইনি লোক মন ডরি গির না গেলাইন কি কেনতে লাগি বাবু
2: নাই বহুত বর্ষ আগর তো বহুত বহুত থিলে
0: হ্যাঁ হ্যাঁ
2: ধীরে ধীরে কোন হচ্ছে কি জঙ্গল কমিবা কথা নাই যে কিন্তু লোক মানে জঙ্গল পাখাপাখি গাঁ লোক মানে জমান রই গলে রাস্তা মানে সব পঞ্চায়েত রাস্তা হয়েগলা রাস্তা হয়েগলারু গাড়ি মোটর লোক বাক সব হয়েগলার জন্তু মানে টিকে ডরি যাচ্ছেন ডরি গলা পরে সেমানে যেমতি তাঙ্কর বংশটা
0: উনাই গেলানি বলে উনাই গেলানি
2: জায়গা সেমানে নিজকে সুরক্ষিত ভাবু নাহান্তি সেমানে টিকে রক্ষা তারপরে আমার পরবরে বি আমার লোক মানে যেতে বুঝাইলে বি টিকে চৈত পরব এসব কলা বলে কলা বলে
0: বেট কে গলা বলকে
2: সেমান বি নিজকে সুরক্ষিত মনে করু না সেমানক সংখ্যা টিকে টিকে কমুছে কিন্তু সেমানক যেহেতু আমি বিভিন্ন প্রকার মাধ্যমে সুরক্ষা দেউছু গাঁরে আমি আলোচনা করু
0: বলে লোক মানকে বুঝাইলে নিজে এই বন জন্তু মানকে না মারবার সেমানকে রখবার আছে আর গোটে কথা বাবু এবে আমি শুনলুনি টিভি রেডিও তানে শুনলু যে যেড়ে

0: ধান মনে পচালানি মকা মনে হলানি সেতি ভালু বলাবে তোমার ই বারিয়া বলাবে এই সব উঠি আইগরি খাই দেলাইনি তার কাজে সরকার কাই যোজনা মানে আছে কি সেমানকে যে বন্ধ করবা যে কাই উপায় আছে কি বাবু
1: মানে যাহা হলে বি জঙ্গল পাখাপাখি যে আমার ভাই মানে মকা কি যাহা বি লগাউছন্তি
0: হয় হয় হয়
1: কিছু কিছু পরিমাণের পাখরে বারা এমানে আসিকিরে তাকু ভালো কি বারা আসি খাউছন্তি মনা করা যাওনি
0: হয় হয় হয় হয়
1: সেথিপাই দুইটা কারণ হয়ে পারিব গোটা দুইটা কথা গোটা হলো আমি জঙ্গলরে বিভিন্ন প্রকার ফল গছ যোজনা করে লগা যাচ্ছি কথা হল যদি বি সেমানে এটা তো কিছু বর্ষ লাগিযিব সাঙ্গে সাঙ্গে তো আমি
0: সাঙ্গে সাঙ্গে না হ্যাঁ গোটা 15-10 বর্ষ লাগবাটা লাগছি আগা
1: তো সেতকি মধ্যে যদি কোনসি পশু জন্তু আসিকিরি আমার ফসল নষ্ট করে তো আমি ভাই মনকু বুঝাইছু যাহা বি তোমার নষ্ট হলে আমাকে রিপোর্ট করন্তু করলে আমি সেটা মাপামাপি করি যাহা বি চাষী ভাইর নষ্ট হয়েছে সেটা
0: সরকার সুবিধা আছে যেতে আমার চাষী মানুষ নষ্ট হলে সেটা মিশা তাকে ডাবু মিলবাটা মিলছি বলা
1: যাফলরে কি লোক কোন কি আমার ফসল নষ্ট করে দৌছি বলে জন্তু
0: বন জঙ্গল জন্তু মানে খন্ডে বড়লাইনি একা বলাবে আগে লোক মান মারতে এবে উনা হলা আছে
1: টিকে উনা হলা আছে মানে লোক মানে টিকে বুঝলেনি
0: বুঝলেনি হয় হয় হয় হয় হয়
1: ধীরে ধীরে লোক বুঝুছন্তি জন্তুটা বি আমার গোটে আমার সমাজের আমার পরিবেশের গোটে অংশ অছন্তি সেমানে
0: হয় হয় সেটা আমি রেবাকে পড়ছি কি নাই
1: কমি গলে সেমানকে বুঝা যাইছি বুঝুছন্তি কিছু পরিমাণের কমিছি আগকু মধ্য এমতি বুঝা সচেতনতা সবু করা যাউছি
0: হয় হয় হয়
1: সেতিপাই যেমতি কি আমার জঙ্গল জীবজন্তুকু সুরক্ষা করিবা পাই সেমানকু বুঝা যাউছি ফসল নষ্ট হলে মধ্যে সেমানে ক্ষতিপূরণ পাইপারিবে জন্তু দ্বারা যদি আটাক হয়েকি মরিযিবে সেমানে পাইপারিবে আম এরিয়ারে হাতি নাহি
0: আমার বাড়ি বাড়ি হাতি নাই হয় হয়
1: হাতি নাই কিন্তু ওড়িশার অলগা জায়গায় হাতি দ্বারা বহুত ক্ষতিগ্রস্ত হচ্ছেন লোক মরি বি যাচ্ছেন তেণু করি বি লোক রাগরে হাতি কু ভালু কু আটাক করে মারি বি দউছেন সেমতি ঘটনা বি আসুছে
0: হ্যাঁ হেলানি হেলানি আমি তো শুনবাটা শুনলুনি হয় হয় হয়
1: তো সেমতি ন মারি আমি কেমতি করে বঞ্চি পারিবা জঙ্গল রে সেমানে বি বঞ্চিবে আমি বি বঞ্চিবা কেমতি মাধ্যমে আমি লোককে জনাউছু বিশেষ করে জঙ্গল পাখ থিবা গাঁ মানকু আমি বুঝাউছু
0: হয় হয় হয়
1: কারণ সেমানে হি বেশি আমার বন্য জন্তুর সংস্পর্শে আসবে বহুত কেসরে আমার এটি ভালু দ্বারা মানুষ আটাক হচ্ছন্তি
0: না হেলাইনি হেলাইনি বাবু হেলাইনি
1: হঠাৎ রে সেমানে পড়ে যাও সেথিপাই বিভিন্ন প্রকার তার বুঝা যাচ্ছি গাঁ লোক মানুষ সন্ধ্যার যাবে না বহুত ভোর ভোর জঙ্গল কু যাবে না শব্দ করে যাবে এইভাবে বিভিন্ন প্রকার আমি বার্তা লোক মানুষ জনাওছু সেখানে বুঝি পারলে সেমানের জীবন বি সুরক্ষিত হব আর বন্য জন্তু কু সেমানে
0: রক্ষা করবে আর সরকার মিশা কাই কেমন সুবিধা মানে দেলাস সব কথা কই দেলাস
1: আমি লোক মানুষ এইটা হি আমি গোটে জঙ্গল পাখ গাঁ লোক অন্যান্য লোক আমি গোটে অনুরোধ করবো যে সুরক্ষিত রহন্তু আর জঙ্গল ভিতর কু যদি বি যাচ্ছেন জাগানি কাঠ কি ফল সংগ্রহ করা জনে জনে ন যাতে গ্রুপ হয়ে যাতে
0: ঠিক ঠিক কথা ঠিক কথা
1: পুরা ভোর ভোর কিংবা সন্ধ্যার যাতে না হাতে কিছু মধ্যে শব্দ হলা ভাল জিনিস ধরতু মানে আপনার শব্দ শুনলা পরে জন্তুটা জাণিব দেখি আসলে বলে সে বি সাইড হয়ে যাব
0: ঠিক ঠিক কথা ঠিক তাকে মিশা ডর কি নাই লোক বলে তাকে মিশা ডর আকা আমি আমি তাকে ডর লুছি সে আমাকে ডরলানি
1: ডরলানি
0: হয় হয় ঠিক কথা ঠিক কথা
1: আগে এসব জিনিস আমার মাধ্যমে জনসাধারণ সূচনা আশা রয়েছে
0: ঠিক ঠিক ভালো কথা কইলাস বাবু তোমাকে ধন্যবাদ লাগো
1: ধন্যবাদ
0: দেখলিস কি বানজি বাবু নিকো কথা মানে কই দেলা জঙ্গল ভিতরে গালা বলে কাইটা মানে ধরি করে গালে ডিপ ডাব করলে সেমান কারণ ডর ভাই আমার লগা লগে রেলে কোন কোন বাটে উঠি যাই সেদিক করে যিবার আইবার এ লোকর জীবন রয়েছে সেমান জীবন বঞ্চি বললা পরা কথা বানজি পানি পবন তো খন্ডে ডুব ডাব করলা পরা এলানি কোন মারলা পরা লাগলানি মুখে উঠি যাই বলে

শিল্পী আশা ভোঁসলে, সুরেন্দ্র বিদ্যাধরঙ্ক গীত, সঙ্গীত নির্দেশনা বাসুদেব রথ, চলচ্চিত্র আরতী।

0: லட்சுமி சல்லாம இட்டு சம்மல் போலே வா.
1: சல் சல் நரிஜி பா. ஐயோ ஐயோ ராமன் சல் சல்.
2: புடார அவஸ்தா எப்ப ঠিক হৈথিব? থানারে থিব নহলে ডাক্তারখানারে থিব. মতে মোবাইল দৌ নথলা হ্যাঁ হউ হউ ন দৌ এবে মু বি অদৃশ্য হেজবে মোবাইল নাই তো মাধব নাই আউ ঘরকু জিবিনে হ্যাঁ মোবাইল পাই মতে দশম পাস করিবাকু পড়িব এইটা কোন সম্ভব না না যায় শীঘ্র শীঘ্র এ শহর ছাড়ি পড়ায় শীঘ্র শহর ছাড়ি পড়ায় যে কিন্তু কুয়াড়ে যাবে দেখা যাও যুয়াড়ে ইচ্ছা হব সিয়াড়ে যাবে কিন্তু ঘরক আউ ফেরবি না ঘরক সিনা যাবিনি হলে মো স্বপ্নটা যে অধারে রহিগল মোবাইল কোন করিবি কোন করিবি হ্যাঁ মনকু গোটি আইডিয়া আসিলা ব্ল্যাকমেল ব্ল্যাকমেল দ্বারা কোন ন হচ্ছে লক্ষ লক্ষ টাকা আদায় হয়ে যাচ্ছে নেতা কিণি হয়ে যাচ্ছে মন্ত্রীমণ্ডল ভাঙি যাচ্ছে ইলেকশন রে জিতি হয়ে যাচ্ছে কোন ন হচ্ছে ব্ল্যাকমেলিং রে আজ মতে মধ্যে সেমিতি কিছু গোটে ব্ল্যাকমেলিং করিবাকু পড়িব কেমিতি করিবি হেতো গোটে টেলিফোন টাওয়ার আছে হ্যাঁ এই টাওয়ার উপরে চড়ি গেলে মো কাম হয়ে যাব পরা হ্যাঁ লোককে ব্ল্যাকমেলিং করা এইটা গোটে বড়িয়া উপায় যায় চড়ি যায় টাওয়ার উপরে ওহ এ লোহা খম্ব গুড়াক খরা টিকে গরম হয়ে যাইছে ওহ তাতুছে তথাপি মাধব উপরকু তো তোতে উঠিবাকু পড়িব হাও হ্যাঁ পুরা উপরকু তো চড়ি যাবি আউ হ্যাঁ গোড় হাত টিকে বথাইলা হাত বি গরম টিকে তলকু দেখে আরে বাপ রে বাপ ও মুন্ড বুলাই দেছি ও ও বহুত উপরক উঠি গলি টাওয়ার তলে থাকা লোকগুড়াক সব ছোট ছোট দিশু না এটি এটি ঠিয়া হয়ে গেলে হয়ে যাব আউ উঠবা দরকার নাই বাবু মাধব অতি লোভ করাটা ভালো না এইটি এইটি ঠিয়া হয়ে যায় হাত গোড় থরিলা গরমের ঝাড় বাহার করছে প্রভু প্রভু হে রক্ষা কর কেতবে মো জীবনটা পলাই ন যাও প্রভু টিকে টিকে সাহস দিও
3: আমি কোন যাইছো আজ্ঞা আপনার দেখলা বেড়ে তো সে খালি মাকড় ভাইয়া চড়ি চড়ি যাচ্ছে উপরক আপনি রাখুন
4: আরে এত বড় ডেঞ্জারিয়াস কথা
5: এ ভাই আরে এ কে তুমি
2: সে জিপ ভিতর বাহার থাকা লোক বোধে পুলিশ ফুলিশ হয়েছিল
6: মোর গোটে দাবি অছি সে দাবি পূরণ নহেলা পর্যন্ত মু তলকু উলাইবি নাহি
5: আরে বাবা কোন তোর দাবি আছে কহ
6: আজ্ঞা মানে শুনন্তু ভালো করে শুনন্তু মোর মোর গোটিয়ে মোবাইল দরকার
4: মোবাইল ফোন দরকার
7: মোবাইল
5: আরে কোন করিব সে মোবাইল ফোন রে
6: কোন করিবি কথা হবি স্যার কথা হবি আপনা কেমিতি কথা হচ্ছে
3: দেখো
4: ঘুমটা উপরে চড়িছে মাংকড়